0: হ্যাঁ বলছো তো, কথা বলছো তো, আমরা তা খুঁজে দেখাত নি সামনা থাকলো খোলাছেন ঠিক আছে, তো মেরম বলছো আমার মেয়েছি না
1: 要给参加比赛的孙子做一套新的马脚子。